আর হুকুম বুঝ সমানা কর্ম হোয়ে গুর কৃপা করে সিহ মন জাগে ইস মন কি দুবদা মরে মন কা স্বভাব সদা বৈরাগী সব মে বসে অতীত অনুরাগী কহত নানক জো জানে পেও আদ পুরখ নিরঞ্জন দেও পেরো মহলা তীজা রাম নাম জগত নিস্তারা পব জল পার উতারণ হারা গুর প্রসাদী হর নাম সমাল সদ হি নিভে তেরে নাল রাও নাম।

মন চলে না যাই ঠাক রাত বিন হর রস রাতে পতনা সাথ তু আপে সুরতা আপ রাখ পর কারণ দেখে জানে আপ আপ পুলায়।